সন্ধিয়া 6:30 বজাত রিয়া হুসেইন আর সঙ্গী সকলের কণ্ঠর জিকির শুনবলে পাব। সন্ধিয়া 7:20 মিনিটত যুব আবৃত্তির অনুষ্ঠান, সন্ধিয়া 7:30 বজার যুব সাহিত্যর অনুষ্ঠানত অঙ্কিতা ভরদ্বাজর কবিতা, নবকান্ত বরুয়ার গল্প, প্রযোজনা অশ্বিনী কুমার ফুকনের। সন্ধিয়া নিশা 8 বজাত কৌষ্টম্পনী শইকীয়া রচিত বৃন্দগান, সংগীত উৎপল বরার। নিশা 8:05 মিনিটত যন্ত্র সংগীতর অনুষ্ঠানত নীলোৎপল সিংর তবলা বাদন, 8:30 বজাত ভজন শুনবলে পাব।